0: সেই আনন্দজনিত হ্যান্ডেল ছাড়ে কিন্তু আর কিছু পাওয়া যায় না।
1: মিস্টার লোকাল করেছি শিক্ষকরা করেছি আমি করেছি নিশ্চয় বিজয়ী তার জন্য কাছে নিতে পারবে পাওয়া যাবে আবার বেড়া পাখি খুঁজে বেড়া আগে
0: আবার বেড়া পেরেছি মানে নোংরা
1: কি রোগ পারে।